মোহর রূপ তপারক রূপে হইবি কুমর, তপস্যা ব্রহ্মবাক্য মান ব্যর্থ হইব কেশন। ব্রহ্মার কূল এ হই মোহর পাড়া যোগাই, এবে মো পুত্র রূপ হই অংশরে অবতরিবই। বোলই দাস জগন্নাথ রাজা যজ্ঞ স্তুতি চরিত, ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে পারমহংসং সংহিতায়ং পঞ্চম স্কন্ধে না।

FM ব্যান্ড যোগে প্রচারিত হচ্ছে 102.9 MHz রে। প্রচার করুছু ঝুমর গীত, পরিবেশন করুছন্তি শিল্পী সাজন কুমার বড় এবং সাথী।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আকাশবাণী কটক প্রচার করুছু নারী মহল।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু
1: আপন মানে কার্যক্রম শুণুচ্চ আকাশবাণী কটক কেন্দ্রর কার্যক্রম প্রচারিত হচ্ছে 308.6 মিটর তথা 972 কিলোহার্জ যোগে। আমার এই প্রসারণ ডিটিএস এবং লাইভ স্ট্রিমিং আপ যোগে মধ্যে আপনার শুনিপার্।

0: କାର୍ଯ୍ୟକ୍ରମ ରିଲେ କରି ଶୁଣାଇଲୁ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ, ଆକାଶବାଣୀ ବାରିପଦା। ପ୍ରଚାର କରୁଛୁ ଅଶୀତମ ସ୍ୱାଧୀନତା ଦିବସ ଅବସରରେ ଜିଲ୍ଲାସ୍ତରୀୟ ଏକ ବେତାର ବିବରଣୀ ପ୍ରଦାନ କରିଛନ୍ତି କନକମଞ୍ଜରୀ ବାରିକ।
1: শ্রোতা বন্ধু, আজি হচ্ছে পবিত্র অগস্ট 15 তারিখ স্বাধীনতা দিবস। আজি আম দেশ পালন করুছি 80তম স্বাধীনতা দিবস। পল্লী ঠারু দিল্লি পর্যন্ত আম স্বাভিমানর তিরঙ্গা পতাকা ফরফর হয়ে ওড়ুছি। এই অবসরের ময়ূরভঞ্জ জেলা বারিপদার পলিশ পড়িয়াঠারে জিলাস্তরীয় স্বাধীনতা দিবস বেশ আনন্দ উল্লাসর সহিত পালন হয়েছে। এই উৎসবরে মুখ্য অতিথি ভাবে ময়ূরভঞ্জ জেলাপাল শ্রীযুক্ত হেমকান্ত সাই মহোদয় যোগ দিয়েছিলেন। সকাল 9:15 বন্দে মাতরম সঙ্গীত গান করা যাইতিলা। পরে পরে মুখ্য অতিথি জাতীয় পতাকা উত্তোলন করিথিলে এবং জাতীয় সঙ্গীত গান করা যাইতিলা। এহা পরে মুখ্য অতিথি প্যারেড পরিদর্শন করি মঞ্চ উপরে নিজের অভিভাষণ রাখি কহিলে,
2: জোহার পবিত্র 80তম জাতীয় স্বাধীনতা দিবসর এই ঐতিহাসিক ও গৌরবময় সমারোহে মু ময়ূরভঞ্জের সমস্ত মান্যগণ্য নাগরিক জনপ্রতিনিধি প্রশাসনিক ও পুলিশ অধিকারীবৃন্দ গণমাধ্যমর প্রতিনিধি গুরুজন প্রিয় ছাত্রছাত্রী এবং জেলার সমস্ত আবাল বৃদ্ধ বনিতা মোর আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জনাউছি। আজির এই শুভ দিবস কেবল এক আনন্দ ও উৎসবর দিন নুহে, এহা আম জাতীয় গৌরব স্বাভিমান আত্মত্যাগ ও সংকল্পর এক পবিত্র অবসর। 1947 অগস্ট 15 তারিখে আমার পূর্বসূরী ও বীর স্বাধীনতা সংগ্রামী মানকর নিরবিচ্ছিন্ন সংগ্রাম অসীম ত্যাগ রক্ত বিনিময়ের আম মাতৃভূমি ব্রিটিশ দাসত্বর মুক্তি পাই সেই অমর বলিদানী মানুষ স্মরণ করে আজ আমি এক স্বাধীন ও সার্বভৌম ভারতের গর্বিত নাগরিক ভাবে মুন্ড টেকি ঠিয়া হব। ভারতের স্বাধীনতা সংগ্রামর ইতিহাসে ওড়িশার বীরপুত্র ও কন্যামানক অবদান চিরস্মরণীয়। বীর সুরেন্দ্র সাহে, শহীদ লক্ষ্মণ নায়ক, নেতাজী সুভাষ চন্দ্র বোস, উৎকলমণি পণ্ডিত গোপবন্ধু দাস, আচার্য হরিহর, বিজু পট্টনায়ক, ডক্টর হরেকৃষ্ণ মহতাব, মালতী চৌধুরী।

0: ছাত্রছাত্রী, অভিভাবক, জনসাধারণ, স্বেচ্ছাসেবী তথা জিলা প্রশাসন সমস্ত মিলিত উদ্যমে এই জিলাস্তরীয় 80তম স্বাধীনতা দিবস পালন বেশ সফল হয়েছে।
1: শুনুলে বারিপদার পুলিশ পড়িয়াঠে অনুষ্ঠিত জিলাস্তরীয় 80তম স্বাধীনতা দিবস পালন অবসরের এক বেতার বিবরণী প্রদান করেছিলেন কনক মঞ্জরী বারিক। আকাশবাণী বারিপদা।

শ্রোতা বন্ধু, ফাইলেরিয়া এক জীবাণুজনিত রোগ। ফাইলেরিয়াকু আম ওড়িয়ারে বাত জ্বর কুহাযাই থাকে। এই রোগরে প্রত্যেক মাসর কিছু বিশেষ দিন গুড়িকরে রোগীকু জ্বর আসি থাকে। সেগুড়িক হেউচি সংক্রান্তি, অমাবাস্যা এবং পূর্ণিমা। রোগী মানঙ্কর অনেক কষ্ট মধ্য হয়ে থাকে। ফাইলেরিয়া রোগটি অতি পুরুণা। আম দেশর বিখ্যাত আয়ুর্বেদীয় গ্রন্থ সুশ্রুত সংহিতারে এ বিষয়ে বিস্তৃত ভাবে বর্ণনা করা যাই অছি, যাহাকি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর লিখিত পুস্তক অটে। এই লিম্ফাটিক ফাইলেরিয়াসিস করাউথিবা জীবাণুটি এক গোলকুর্মী অর্থাৎ নিমাটড, যাহার নাম ইউচেরেরিয়া ব্যানক্রপ্টি। এই গোলকুর্মীর ছোট অবস্থা মাইক্রোফাইলেরি হিঁ সংক্রমণের মুখ্য ভূমিকা নিভাই থাকে। এই রোগ জীবাণুর বাহক হেউচি এক মাই মশা, কিউলেস কুইন কুয়েফেসিয়াটস। যেতবে গোটিয়ে ফিমেল কিউলেক্স মশা এক ফাইলেরিয়া রোগীকু কামুড়ি তার রক্ত সংগ্রহ করিসারি এক সুস্থ লোককু কামুড়ি থাকে, সেতবে ফাইলেরিয়া জীবাণু রোগীঠার সুস্থ লোকর শরীরকু আসি তাকে আক্রান্ত করে থাকে। 90% ফাইলেরিয়া রোগর কারক হেউচি ইউচেরেরিয়া ব্যানক্রপ্টি। কিন্তু কিছু দেশর অন্য প্রজাতি মধ্য এই রোগ করাই থাকে। ভারতরে সারা বিশ্বরে থিবা ফাইলেরিয়া রোগীমানঙ্ক মধ্যরু 40% রহিছন্তি। এই রোগ দ্বারা আম দেশরে 5,000 কোটি টঙ্কার বার্ষিক ক্ষতি হইথায়। ভারতর কতটি প্রদেশ এহাদ্বারা বেশি ক্ষতিগ্রস্ত এবং সেঠারে ফাইলেরিয়া রোগীঙ্ক সংখ্যা মধ্য অধিক, সেই রাজ্যগুড়িক হেউচন্তি আন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, কেরলা, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। আম রাজ্য ওড়িশার উপকূলবর্তী জেলাগুড়িকরে এই রোগর প্রাদুর্ভাব অধিক।

শ্রোতা বন্ধু, ফাইলেরিয়া রোগ করাউথিবা গোল কুর্মি ইউচেরেরিয়া ব্যানক্রপ্টি এক ডায়োজেনেটিক প্যারাসাইট। অর্থাৎ এই পরজীবী তার লাইফ সাইকেল কমপ্লিট করিবা পাই দুইটি জীব আবশ্যক করিথায়। প্রথমে প্রাইমারি হোস্ট, মানিষ হেউচি এই পরজীবীর প্রাইমারি হোস্ট এবং ফিমেল কিউলেক্স মশা হেউচি এই পরজীবীর সেকেন্ডারি হোস্ট। আমি এঠারে ভারতরে দেখা যাউথিবা সাধারণ ফাইলেরিয়া রোগ বিষয়ে আলোচনা করুছু, যাহাকু লিম্ফাটিক ফাইলেরিয়াসিস কুহাযায়। বয়স্ক গোলকুর্মী গুড়িক লিঙ্গীয় জনন ক্রিয়া পরে মাইক্রোফাইলেরি নামরে লার্ভা তৈরি করে থাকে। এই মাইক্রোফাইলেরি গুড়িক হি হেউছেন রোগ সংক্রমণের কারক। এগুড়িক মশা কামুড়িবা দ্বারা রোগী শরীরর মশা দেহকু যাইথায়। সেঠারে কিছু দিন রহিবা ভিতরে সে তৃতীয় অবস্থাকু আসে, যাহাকি সংক্রমণের এক মুখ্য অবস্থা। সেই অবস্থায় মাইক্রোফাইলেরি থিবা সময়রে যদি ফিমেল কিউলেক্স মশা কোনসি সুস্থ লোককু কামুড়ি থাকে, তার রক্তকু এই ইনফেকশন স্টেজরে থিবা মাইক্রোফাইলেরির তৃতীয় অবস্থা আসিথায় এবং সেই লোকটি ফাইলেরিয়া রোগ দ্বারা আক্রান্ত হইথায়। ফাইলেরিয়া জীবাণু মানিষ শরীরর কোনসি এক টিস্যুরে স্থির হই প্রথমে রহিথায়। এহাপরে রক্ত প্রবাহ দেই গতি করি চর্মর তলভাগকু আসিথায়। যেহেতু এই ফাইলেরিয়া লিম্ফাটিক ফাইলেরিয়া অটে, তেণু এহা শরীরর লিম্ফ নলী গুড়িকরে জমা হয়ে রহিবা দ্বারা লিম্ফ প্রবাহরে বাধা হইথায় এবং লিম্ফ শরীরর নিম্ন অংশরে জমিবাকু লাগিথায়, যাহাফলরে পাদ এবং গোড় ফুলিবা আরম্ভ হুয়ে। রোগ বেশি দিন ধরি হেবা পরে যদি রোগীটি উপযুক্ত চিকিৎসা ন করে, তবে তাহা গদরগড় বা এলিফেন্টিয়াসিসকু রূপান্তরিত হয়ে যায়। এহা ফাইলেরিয়া রোগর অতি উৎকট অবস্থা অটে। শ্রোতাবন্ধু, সবুঠারু গুরুত্বপূর্ণ কথা হেউচি, ফাইলেরিয়া ওয়ার্ম কেবল গোড়কু গদর করে নাহিঁ,